কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়ার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মা ব্যাংক মা হবে স্কুল অফিস দুম সুকেই সং সস্তা মা বিক্রি এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মনে আগে ডাকে তাও তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইলা নি ঝুষে তাও এ ফোন নম্বর 0215547787 98420535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।